অনুষ্ঠান শুনে থাকা বিভাগ শ্রোতাগিলাকে নমস্কার। ইটো আকাশবাণী টুরা ইলা আরম্ভ করব নিলে অনুষ্ঠান গাছা। এই অনুষ্ঠানটা প্রচার হব লাগিছে মিডিয়াম ইউক্লিডিসর 43.31 মিটার আর কিলোহার্টজ 1233 নে। আজি মঙ্গলবার জুলাই মাসলা 28 তারিখ 2026। শ্রোতাগিলা আজি এই অনুষ্ঠানলা পইলেনি আপনাগিলাকে শুনব নিলে শিল্পী স্বদেশ কুমার হাজংলা কণ্ঠনী এগরা গোপিনী গান।

আপনি হলো একটা ধমক শিল্পী সরেশ কুমার হাজংলা কণ্ঠনী গীতালু গান্ডা শুনিলে শ্রোতা হিলে আজি জুলাই মাসলা 28 তারিখ এই 28 তারিখে প্রতি বছরে পালন করা হয় ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এই দিবসলা উপলক্ষে ইলা আপনি লাগে আগবাব নিলে হেপাটাইটিস আর ইলা প্রতিরোধলা সম্বন্ধে কিছু কথা হেপাটাইটিস এক ধরনলা মারাত্মক রোগ ইড বাখার প্রকারলা হয় উলা ভিতরণি হেপাটাইটিস বি আর সি প্রকার আগে বিশ্বজুড়ি গম্ভীর রোগ হিসেবে এগরা শ্রেণী অন্তর্ভুক্ত করা হয় এক হিসেবে হেপাটাইটিস বি আর সির আগে এগরা সংকটজনক রোগ হিসেবে গণ্য করা হয় কারণ সঠিক সময়নি ই রোগ নি আক্রান্ত রোগীল চিকিৎসা না করিলে যকৃতনি বিরূপ প্রভাব ফিলাওয়ালা সম্ভাবনা থাকে জ্বালা ফলে ক্যান্সার অর্থাৎ কর্কটলা ধক মারাত্মক রোগ লিভার সিরোসিস আর লিভার ফেলিওর বা বিফল হওয়ালা সম্ভাবনা থাকে কিয়া চিকিৎসা বিজ্ঞানলা দ্বারা কোয়া হয় ই রোগ নি আক্রান্ত রোগী একজন সঠিক সময়নি চিকিৎসা নাপালে প্রাণ হারাবলা এক প্রকার নিশ্চিত হয়ে পড়ে হেপাটাইটিস লক্ষণ ঘিলল উফুনি ভিত্তি করে হেপাটাইটিস রেগে দুই ভাগ নিয়ে ভাগ করা হয়েছে একিউট হেপাটাইটিস আর ক্রনিক হেপাটাইটিস চিকিৎসা বিজ্ঞানলা মতে একিউট হেপাটাইটিস হওয়ালা মূল কারণ হলে দূষিত খাদ্য গ্রহণ করা আর সাফ চিকুণতা মানে না চলা হেপাটাইটিস নিয়ে আক্রান্ত রোগী একজন যদি খাওয়া খাদ্য অপরিষ্কার করে গ্রহণ করে আর সাফ চিকুণ করে না থাকে তাহলে খুব তাড়াতাড়ি হেপাটাইটিস ভাইরাস যা যকৃত নিয়ে আক্রমণ করে যকৃত নিয়ে বিরূপ প্রভাব ফেলাবলা সুযোগ পায় হেপাটাইটিস এ আর ই রেগে একিউট সি রেগে তীব্র হেপাটাইটিস শ্রেণী রাখা হয়েছে সময়মতে দারু আর সাবধানতা অবলম্বন করে কিছু সময়ল ভিতরতে তীব্র হেপাটাইটিস রোগ থকন দুঃখ পাওয়া যায় কি চিকিৎসা বিজ্ঞানী গিলে কয় ক্রনিক হেপাটাইটিস ক্ষেত্রনি রোগীল রোগ প্রতিরোধ ক্ষমতা নি গুরুত্বভাবে প্রভাবিত হয় ক্রনিক হেপাটাইটিস ভাইরাস বা জীবাণুর রোগীল শরীর নি দীর্ঘদিন পর্যন্ত থাকিয়ে যাওয়ালা সম্ভাবনা থাকে জ্বালা ফলে যকৃতলে যথেষ্ট ক্ষতি হওয়ালা সম্ভাবনা থাকে লিভার ফেলিওর লিভার সিরোসিস লিভার ক্যান্সার ধক গুরুতর রোগ হওয়ালাক সম্ভাবনা থাকে এই অবস্থানই রোগীকে উপযুক্ত চিকিৎসা প্রদান না করিলে রোগীর অকালতে মৃত্যুল মুখ নিয়ে পড়ারা নিশ্চিত হয়ে পড়ে চিকিৎসা বিজ্ঞানলা মতে হেপাটাইটিস বি আর সি রেগে ক্রনিক হেপাটাইটিস শ্রেণী রাখা হয়েছে ক্রনিক হেপাটাইটিস আগে সাইলেন্ট কিলার হেপাটাইটিস অর্থাৎ নিঃশব্দ ঘাতক হেপাটাইটিস কেও কোয়া হয় কারণ রোগর লক্ষণ দেখা পাওয়া সময় পর্যন্ত ওলা লিভারা বহু পরিমাণে আক্রান্ত হয়ে পড়ে চিকিৎসা বিজ্ঞানলা মতে হেপাটাইটিস রোগ লক্ষণ ঘিল রোগ প্রকার অনুপাতে আলাদা আলাদা হওয়া পায় তথাপি বিভাগ ধরনলা হেপাটাইটিস নি দেখা পাওয়া কুতুঘিল সাধারণ লক্ষণ ঘিল ইঙ্কে ধরনলা হয় যেমন পেট বিষ ভক নালাগা মুটল রং বদলে যাওয়া দুর্বলতা আর ভাগরা লাগা হঠাৎ ওজন কমে যাওয়া ইত্যাদি চিকিৎসক হিলা জনসাধারণলা হিতার্থে সবসময় হেপাটাইটিস সি থকন রুক্ষ পাবাগে প্রতিষেধক নিবালা পরামর্শ দিয়ে থাকে হোলার লগতে বিভিন্ন ধরনলা হেপাটাইটিস প্রতিরোধ কারণে অন্যান্য কুতুহিল কথা নিয়ে ধ্যান দিবা লাগে কিয়া কয় ইলা ভিতরণি কুতুহিল হলে পুরনো বিন্দি অর্থাৎ কারলা ব্যবহার করা বিন্দি দিয়ে হান নিবা না লাগে খাওয়া খাদ্যলা পরিষ্কার পরিচ্ছন্নতলা উফুনি গুরুত্ব প্রদান করারা অতি প্রয়োজন কারলা রেজর আর টাট ব্রাশ ব্যবহার করব না লাগে সতেজ পরিষ্কার আর সূক্ষ্ম আহার আগে হগল ভোলাই অগ্রাধিকার দিবা লাগে মদপান থকন দূর থাকিব লাগে ইলা লগতে চিকিৎসক ঘিল মতে উল্লেখ করা লক্ষণ ঘিল কম বেশি পরিমাণে দেখা দিলে অবহেলা না করে তৎক্ষণাৎ চিকিৎসকলা দ্বারা পরীক্ষা করা উচিত আর হেপাটাইটিস চিকিৎসা কোনোদিনেও মাজতে বাদ দিবা না লাগে আর এই রোগল প্রতি সজাগতা আনিবাকে প্রতি বছরে 28 জুলাই তারিখে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অর্থাৎ বিশ্ব হেপাটাইটিস দিবসলা পালন করা হয় শ্রোতাগিল আপনি গিলে এটা ধমক ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে হেপাটাইটিস আর ইলা প্রতিরোধ ব্যবস্থালা সম্বন্ধে কিছু কথা শুনিলে এই অনুষ্ঠানটা আপনি শুনবল আকাশবাণী টুরা কেন্দ্র থকন
ইলা আপনার লগে শুনব নিলে শিল্পী প্রণতি হাজংলা কণ্ঠনী এগরা লোকগীত গানলা কোথা রসুর রতন কুমার হাজংলা।

শিল্পী প্ৰণতি হাজংলা কণ্ঠনি লোকগীত শুনিলে। ইলা আপনাক লাগে শুনে বুনিলে এগৰা আধুনিক গান। গানলা শিল্পী মিহির হাজং, গানলা কোথার সুর শিল্পীলা নিজেলা।

শিল্পী মিহির হাজংলা গাওয়া আধুনিক গান্ডা শুনিলে আর ইলার লগে লগে অনুষ্ঠান গাছালা সময় আজিলে বেদেন ইডেতে শেষ হয়ে আহিলে আপনি গিলা তখন আজিলে বেদেন ইডেতে বিদায় নিলে নমস্কার।

0: না সিমাং বুলবুলা ফিল্মনি তুলসী কুমার আর শান নিরগপা লেটস রক সোনি কি কোনা সোনে মানে হা তাও দক দক সানি জম না সিমাং মঙ্গপন ফিল্ম নি গীত কো নাস খানমান গেন
1: ওই রুগা মাইনে সানারবা দুধ খুন তাকে নিস খাইয়া
2: প্লাস এফ চিন খুন নিয়া চুমাই
1: ইয়া প্লাস এফ নি গমন অন কিসা থানাত না মান গিনবা
2: না মা সিয়ামা জেন সালুন আ চানি রং কো চাউন বিএন কো লাকাত কপা মাং রাকাত কপা আর চুং গপ ভিটামিন রং দং জাউন মানদে নি চানচিয়ান কো বলগিয়াতা আর বিএন বিমাং কো মানো মাতা উনি গমন সা চানি রং কো ব্রিয়ন প্লাস এফ চিন নং গপা কো সা ব্রেবো উনো ভিটামিন আর আয়ন গনাং বিএন বিমাং কো মাং রাকাত না আর ওয়ান সিং বাল জোকে রাখিনা গতা চানি বস্তু রং কো ব্রিয়ন প্লাস এফ নি চিন নং গপা কো সা ব্রেবো ইয়া কো কমিশনারেট অফ ফুড সেফটি মেঘালয় শিলং নি গতা উইয়া

0: 나시망니 낙나낭니랑 알투베야 가사 바이야노 낙니금은세 라키아네랑 어망자 와랑코 니엔바 에뉴메레이션 포모가 바테소에 가았고 아로 바노바 고알라니랑코 타리랍나나오데 앙나우야포
1: 인디안 일렉션 커미션 준폴라치 타리코니 줄라코 룩스쿠 타리코나 스페셜 인텐시브 리비전니 그탐구파 바코 아바칭아띵아 하 부트 레벨 오피셜랑 나시망니 노칸치우나리 양겐
2: 노칸치우나
1: 오이 노칸치우나 니양겐바 워망 나시망니 두플리켓 에뉴메레이션 포모코 가파치나 오겐 아로 군사코 나시망 라키치나 돈바겐 남멘 알투아바
2: 아로 위조 미송이 리바우 나시망 마무 리카고 보 나낭저와
3: 앙아 놓고 동자우세
1: 오 자증나 낭저와바 동자와 비엘로랑한 이노메이션 폼코 나니 두 바츠론 도나겐바 아로 코 만낭 구자나 듣베데 워만 상가탐나 큰코 리바 푸테겐 아론 아마이바시 아니랑 동겐 치모 오데 워망나 콜카 아이골 팟나바 만나겐
3: 오 이아라 남메 날추비아데 인디바 앙아라 야코 바노니코 탈리라겐
1: 인든 카나 만고파 보터 헬프라인 넘버 사스쿠보와지로 나카 아토 바보터 헬프라인 F 코 다운로드 카보 바보터스 eci.gov.in 웹사이트 오나나 পাঙ্গিনিবো আর উনবক্সাও www.ceo.meghalaya.nic.in ওয়েবসাইট ওনাবানা পাঙ্গিনি নামান গেন
3: নাকনি খুরাং নাকনি পুনানিব নাকনি দোগা চলন উকো গমাতনাবে ইয়াকো উইয়াতপা চিফ ইলেক্টোরাল অফিসার মেঘালয়া
0: নাসিমাংনিদা
4: মন্দি দোমা আঙা নাসিমাংনি বুথ লেভেল অফিসার হাজাগনি কোটোবল সিনি এসআইআর নি ভোটার ইনুমেরেশন আর ইবাচম
2: ও উনার আঙারা মাইকো দাকনা নঙ্গেন
4: দাকনা নঙ্গনি রং দে আলটুয়াবা কাসা পাই ইয়ানো নাকনি গমন সে রাখিয়ানি রং অমং যা ওয়ারং কো নিয়েনবা ইনুমেরেশন ফর মোস গাপাতে সই কাটপো আর ও বেবি গিতা ইয়ানো মাইবা থারি দাপনা নাঙানি রং দঙ্গো দে আংনা উইয়াত পাবো
2: মাই দাক বা থারি দাপানি রং
4: জে কাই সংনি বিমরং কো দংথা আতানি নাকনি বিমং সে গুয়ালানি নাকনি নকো নি জিতাং গবা মন্দির রং বা গতাল বুথ পু নামান গপা মন্দির রং কো সে গাতা মত গেন
2: আলটুয়া দে নিবে রমাই না গামছতা
4: ইলেকটোরাল রোল লো খাকখেত কবা বিমকো সেগাতা নেরা আ সুংগো সুংদং খামগো পা মন্দির রং না আনথং থং নিবল কো জাখালে বোত পু না আরো জাকাতেলে সাসুন কানি বল রং কো মংরাক পাতা না তাক চাকেন
2: ও দাকো দে ওমাই জু
4: মথেলানি নাকনি বাকরমানি না
5: বেল রং হাজাগনি কো টপ গসি নে এসান না সিমান নকো নারে বাং ওদি ওয়াম কোলম চাকসবো আরো নানি বোটা দিতা রং কো নামি নি রুপো ইয়ার ফোন কো গপাত পো আরো ইলেকটোরাল রোল লো খাকে টংগে কতাল গুয়াতা নি রং দংও দে কাপাতিয়ন বো মাইবা আগান থালাতা নি রং কো নাংনি কে ও দে অন্ডন খানা মন গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বঙা জিরো না কল কাবো ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড কাবো বা voters.eci.gov.in ওয়েবসাইট না পাঙ্গে নিবো উনা গ্রে বা না www.ceo.meghalaya.nic.in ওয়েবসাইট না পাঙ্গে নি না গতাবা মন গেন নাংনি ফুনা নে নাংনি ফুরাং নাংনি বাকে মানি গামছাত পিয়া ইয়াকু ইয়াত কুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
6: সিংবো না সুন্দি আনি যাব রং কো রানা গোয়ালিং আখন
5: গোয়াল যা ভাবি আন্দি বাছিং আদে আংনা মঞ্জাবা হা হাজা গনি খোক তো বসি নি যাব রং কো গালানি নিয়াম মদে যাব রং কো দংথাং দংথাং সুমং যা দে উপর আংই গাল না অনজাইং হা
6: ইয়া নং চং মতা দাউনি কে তাল গবা জাবুল গালানি নিয়াম মদে সোনং গপা আর সোনং গি জাগ বা যাব রং কো আপসান সুমং গাল দমানি কো সরকারি চাম্পিং আ হা উনি গমন যাব রং কো মংগ্রি দা কে শুয়ালি সা গালানাং গেন সখাং গপা সোনং গপা যাব রং জে হাই গাল গমন মিসু সামজা করাং আর ও বিথে রং নি বিগল রং গনি গপা জাকা বুদাই না মত গপা সোনং গি জা বস্তু রং জে কাই প্লাস্টিক রং আর ও চামস রং গথাম গপা রং থালান থালা তানি ও জাকা গবা বস্তু রং ব্রি গপা ব্যাটারি টিউব লাইট আর ও গ্লাস রং
2: আ ইয়ারং গমন কো নাং দা কা ও দে
5: উনো দে সিং আ কাচান যাব রং কো গাল না রা ইয়েন
6: দা আলো নি নান্তাং তানি দাকনা নাগনি গো রাসিমাং দাকবো আন্তাং তানি সারা নখরা রং কো রং থালে রাখিবো আর রং সিং বাজো কে দংবো ইয়া কো জিন মানি নাম গনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয়া উইয়াতিংা
2: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিচাত কাপনা সিং হামা আন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দাল বেগবা বলকো গমাতমাবে হাজাগনি কলগ্রুপ টক বলসি নি অক্টোবর 7 তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাংনি মাতগনি বলকো খাঙানি সময় সপাহা উনাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথাম গপা বাকো আবাচিনা তিংহা বুথ লেভেল অফিসারং হাজাগনি কলগ্রুপ টক বলসি নি জুন কোলাচি তারিখ কোনি জুলাই কলগ্রুপ স্কুল তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাংনি লেখারং কো তারি দুসুগো
6: হাজাগনি কলগ্রুপ টক বলসি নি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেকশন রোলো সেকাতানি বুট খাম গপাও গেন মাইবা গুয়ালানি বা খামানি রং দোঙো দে হাজারগনি কলগুতো পুলসি নি আগস্ট 5 তারিখ আর সেপ্টেম্বর 3 তারিখ নি গিসে পো থারি দাপনা সময় রং পোনাং গেন
2: অক্টোবর 7 তারিখ বুন খাম গপা ইলেকটোরাল রুল কো না খাদাত না সখাং নানি বিমং কাকে তো পাও নানাং গেন সখাং গবা চাংনা সেগাতানি হো দাকিয়া মা ইয়া নাল থুয়া বা নামলা আদু কো সংদুং খামানি আর বুলসি কো সাকিও নি গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাই আবা
6: না আ নানি জাকাতেলে মত গমন বল রং কো জাকালবো নান দিন কানা মত গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বোয়া জিরো না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা voters.eci.gov.in নো না নাপাঙ্গি নিবো
2: উনা গ্রিবা সিইও মেঘালয়.nic.in নো না নাপাঙ্গি নি নামত গেন পুন গপাউ বু মাইনা নাকনি কুরাঙ্গাম চাতা
6: ইয়াকু বিয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
7: Dao Jol Jol Nasimang Sirptum Filmoni Kumar Sanu Arwalka Yaknik Nirangapa Pehli Pehli Bar Mohabbat Ki Hai Yagit Kok Nangnamat Gyan.

0: ওই সিংবো না সুন্দর যাবরান গুয়ালি খন
1: গুয়ালজা ভাবি আন্দিবা চিঙাদের আংনা মানজাবা হা ভাজাগ্রী খোক তো বেসিনি যাবরান গালানি নিয়াম মদে যাবরান দংথাং দংথাং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
2: ইয়ান উংসং মতা দাউনি গতাল গবা জাবল গালানি নিয়াম মদে সোনং গবা আর সোনং গিজা গবা জাবরান কো আপসান চমং গালদমানি গো সরকারি চাম্পিং আহা উনি গমান জাবরান কো মংগ্রি দাকে শুয়ালি সা গালা নাঙ্গেন স্কাং গবা সোনং গবা জাবরান জেহাই গালগমান মিসু সামজাকরাং আর বিতেরাং নি বিগলরাং গনি গবা জাকা বুতাই না মান গবা সোনং গিজা বস্তুরাং জেহাই প্লাস্টিক রাং আর চামসুরাং গথাম গবা রংথা লানথা লাতা নিও জাকা গবা বস্তুরাং ব্রি গবা ব্যাটারি টিউব লাইট আর গ্লাস রাং
0: আ ইয়ারাং গম খোনাং দাকা ওদে
1: উনোদে সিঙা কাচান জাবরান কো গালনা রাং আইয়েন
2: দালোনি নান থাং থাং নি দাকনা নাগনি গো রাসিমাং দাকবো আন থাং থাং নি সারা নখরাং কো রংথা রাখিব আর আনসিং বাজকে দুংবো ইয়া কো জিনমানি নামগনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয় উইয়াতিঙা
3: এইচআইভি সাবিসিনি বাত্রা ক্রকানিয়ারা ইয়া সাবিসিকো মানগপা মানদে বাক্সা মামুংবা চাম্পেঙানি গ্রি থুরুম দংরুমানিছি সাবিসিকো মানগপা মানদেনি জাখালগমন বিজিরাংকো জাখালপ্লানিছি এইচআইভি দংগপা মানদেনি আনসিকো সাকপন্না উনানিছি আরো মাগপা নো দংমতঙ এইচআইভি দংআ ওদে আরো উকো সুমসাকসোজ ওদে উনি আনফাকমন বিসাও আরো বিসানা সোখনা ও বাত্রা ক্রকনামনা
2: মানদে দা আঙা সিমং বুথ লেভেল অফিসার হাজাগনি কৌটবল সি এস আই আর নি ভোটার ইনুমেরেশন আরিবাচম
4: ও উনার আঙার মাইকো ডাকনা নঙ্গেন
2: ডাকনা নঙ্গনি রং দে আলটু আবা খাসা পাই ইয়ানো নাকি গমানসে রাখিয়ানি রং অমুং যা ওয়ারং কো নিয়েন বা ইনুমেরেশন ফর্ম গাপাতে সই কাটবো আর বেবি গিতা ইয়ানো মাইবা থারি দাপনা নাঙানি রং দঙ্গো দে আংলা উইয়াত পাবো
4: মাই ডাকবা থারি দাপানি রং
2: জে কাই সংনি বিমরং কো দংথা আতানি নাকি বিমং সে গুয়ালানি নাকি নকো নি জিতাং গবা মানদে রং বা গতাল ভোট ফু নামান গপা মানদে রং কো সে গাতা মত গেন
4: আলটু আদে গামছাতা
2: ইলেকটোরাল রোল খাপ খেটকা বিম কো সেগাতা নেরা আসংও সুংদং খামগপা মানে রং না আন্তং তাং নিবলকো চাকালে বোট ফু না আর জাকাতেলে সাসুন কানি বলরং কো মংরাক পাতা না দাক চাকেন
4: ও দাকো দে ওয়াইজো
2: মথেলানি নাকনি বাকরমানি না
1: বেলরং হাজাগনি খোক তো গসিনি এসান না সিমান নকো নারে বাং ওদে ওয়াম কোন চাকসবো আর নাকনি ভোটার ডিটেল রং কো নামি নি রুপো ইয়ার ফর্ম কো গপাত পো আর ইলেকটোরাল রোল খাকে টংগে কতাল গুয়াতা নি রং দংও দে আপাতিয়ন বো মাইবা আগান থালাতানি রং কো নাকনি কে ও দে আন্দন খানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বঙা জিরো নাকল কাবো ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড কাবো বা ভোটার ইসিআই ডট কোভ ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিবো উনাগ্রে বা না ডাব্লিউ ডাব্লিউ ডট সিইউ অফ মেঘালয় ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট নাপাঙে নি না গতাবা মানগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পেয়া ইয়াকো ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়
2: ও মেঘালয় মন্দিরং না বলছি চিঠাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাকি ফু না মানানি দালবে গা বলক গমাত মাবি হাজাগনি কলগ্রুপ তো বলছি নি অক্টোবর সাত তারিখ বা উনাস খাং বলছি চিঠাত কাপা হোদে ইয়া নাকি মাতগনি বলক খাঙানি সময় সকাহা
4: ওয়া বা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গথাম গপা বাকো আবাচি না তিঙা হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ তো বলছি নি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কুল তারিখ কোনা না সিমনি নকনারি রঙ্গেন উনি গমন নাকি লেখা রং কো তারিখ দুসুগো
2: হাজাগনি কলগ্রুপ তো বলছি নি আগস্ট বঙা তারিখ কোনা সিমাংনি বিমরং কো ইলেকশন রোলো সেকাতানি বুৎখাম গপাউ গেন মাইবা গুয়ালানি বা আখাঙানি রং দোদে হাজারগুনি

0: বা voters.eci.gov.in ওয়েবসাইটত নাপাঙে নিব উনাগ্রে বা না www.ceuofmeghalaya.nic.in ওয়েবসাইটত নাপাঙে নিনা গতাব মানগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পিয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়
1: নাসিমাংনি দাকনা নাঙ্গিনি রং আলথুবে খাসা ফাই ইয়ানো।